ନିଜ ସମୁଦାୟ ନାମ ଛାଇଲି ନା ତମ ସମୁଦାୟ ତିନୋଟି କିରି ମହତ୍ୱପୂର୍ଣ୍ଣ ସାମଗ୍ରୀ ନିବେଶ পরম্পরাগত সংস্থা তম পেতা নোতা সামাজিক সৃজনা সংস্কৃতি বিকাশ নৈতিক জ্ঞান নিবে উদ্যমশীল তম ভবিষ্যৎ নির্মাণ পকরে হস্তান্তর লবা মাধ্যমে না মাধ্যম সময় সময় না থাকবে নির্বে দৈনিক কিমে খাইছি নিশ্চর কই চানি বিক্রি কে তান দৌতরি মাই থমে ক্ষণা রোদে ধীরে বেড়া তমল নিয়ে পানাবে নিয়ে দিগুলবে দুঃখ সুখ সাত সাত লাইরা দুঃখ লাই সোমবে তাকে দম্পু মাদল রাশি হয়ে প্রেরা মনোবৈজ্ঞানিক বেশি করে এক আপনাকে মনোরঞ্জন উপচার

0: Sotra dal regimen e poi da patà, ampera si spalle in tutto punare del suo episodio da parici. Hotel management a te per barona sopra. Is distinta, hotel management. La management tutta, nella prima calagi, canada, saran di carandere e cosa.
1: Doccia si c'è, santo sei cic matabere. Pesat mucipai. Chapter Ziti, Yapayat Nagai Pashuni Babhaku, is distinta, asi marina paira, asno si c'è,
0: আপনার তালিকার আগে বিহারের সভাপতি দিকে অপন্য পাঁচ শর্মা বিদ্যালয় প্রশাসন হল ইউনিভার্সিটি চার চার দুই তিন পঁচাশি মোবাইল আটানব্বই পাঁচ চারটি পঁয়ত্রিশ পাঁচশো সন্তানব্বই বা আটানব্বই পাঁচ চারটি চৌত্রিশ আটশো পঁচাশি মা সম্পর্ক গণ সকিয়েছ
1: প্রধানাধ্যাপক এবং পাল বিদ্যা মন্দির মাধ্যমিক বিদ্যালয়ে শুক্লাবন দেখি চার দুলি চৌদা তনে
0: This is Radio Durbar at 2.8 megahertz. Studio
2: आफैमा विशेष हुन्छन् र ती क्षणहरूलाई अझ विशेष बनाउँछ सङ्गीतले
3: सो व्हाट्स मेक आवर एभ्री मोमेन्ट टु द राइट मोमेन्ट रेडियो रेडियो सेट एट ट्वेन्टी टेन टु वान थ्री पॉइंट एट मेगाहर्ट्ज प्रोग्राम सिन्डिकेट रक एभ्री सन्डे टु फ्राइडे ओन्ली अन रेडियो धुरबाराही 103.8 मेगाहर्ट्ज

তাড়াতাড়ি পারে একবার দেখে লাগু হয়ে পারে, তাছাড়া আপনার তাড়াতাড়ি নিতে পারে। স্যার ছোট বিরোধ না, এটা আপনি বলতে চাইলে বিরোধ প্রদর্শন করতে কি নগরপালিকারে যে দশ টাকা থেকে পনেরো গতি সমাধান আগে পরীক্ষা দেওয়া তো দেখে স্যার। লামসিনে থেকে অলপত্র বণিক তনুভাগ নগরপালিকার ও রিসিং নগরপালিকার পূর্ণ স্মৃতি নদী মাঝে নির্মাণ সুরক্ষা বলে উপস্থিত স্যার। নগরপালিকা তিন দৌড়ালে নগরপালিকা রিসিং নগরপালিকা উত্থাপতার জন্য স্মৃতি নদী মাঝে প্রকল্প কাণ্ড প্রতিযুক্ত হোক। পূর্বধার বিকাশ কার্যালয়ে তনুভাগ প্রমুখ রবীন্দ্র তিওয়ারি কে অনুসার উত্তরপূর্ণ আলমাজন কাণ্ডের স্যার। এই সময় উত্তরপূর্ব পনেরো তারিখ